0: নির্দেশে গমগে গ্যাক প্যাং তুত্রচিজ বাজানা নামের ডিজাইন স্কিউতিয়ন্তি লাক্তুতিকা দিউ থার খিল চুগেন মিমাংস গামাস ইউলপা গামাস লাক্তুত বেন গ্যারচেদলা গোয়ার খুঙেন মির্জিস নিস্তং ইসুর সাবদুন নাতি ভির্জিস নাতি ইয়ার গ্যাস প্রিন্সিপাল ডিস্ট্রিক্ট সেন্সর্স অফিসার কার্গিল লাক্সি চোকসনা মিমাংসি ফান কেফিয়া
1: মিডিমে কাঁচা আকাশবাণী কারগিল ফিটর বাজা সুমচন্দ কাসতা আকাশবাণী দেহলি কানা উর্দু সরিষে প্রোগ্রাম রিলেবেত

মির্চেসি গোমগে গ্যাক প্যাং তুতুরচেস বাজানা না মির্চে চাইন স্কো তিয়ান্তি লাখথু তেকা দিউ থার খিল চুগেন মিমাংস গামাস ইউলপা গামাস লাখথু বেন গেরচেদলা গোয়ার খুঙেন মির্চেস নিস্তং ইশুর চাপদুন নাতি মির্চেস নাতি ইয়ার গ্যাস প্রিন্সিপাল ডিস্ট্রিক্ট সেন্সেস অফিসার কারগিল লাখসে চোকসনা মিমাংসি

0: মির্সিসি গোমগুয়ে গ্যাক প্যাং তুতুরসিস বাজানা না মির্সিচাইন স্কুত ইয়ান্তি লাক্তুতিকা দিউ থার খিল চুগেন মিমাংস গামাস ইউলপা গামাস লাক্তুত বেন গ্যারচিতলা গোয়ার খুঙেন মির্সিস নিস্তং ইসুর সাবদুন নাতি মির্সিস নাতি ইয়ার গ্যাস প্রিন্সিপাল ডিস্ট্রিক্ট সেন্সেস অফিসার কার্গিল লাক্সি চোকসনা মিমাংসি ফান কেফে
1: দশ লাখ কি লটারি মেরে লিয়ে
2: फर्जी ऑफर से होशियार
3: आरबीआई कहता है
2: जानकार बनिए सतर्क रहिए।

0: মির্চেসি গোমাগুয়ে গ্যাক প্যাং তুতুরচেস বাজানা নামির চিচাইন স্কেউত ইয়ান্তি লাক্তুতিকা দিউ থার খিল চুগেন মিমাংস গামাস ইউলপা গামাস লাক্তুত বেন গ্যারচেতলা গোয়ার খুঙেন মির্চেস নিস্তং ইসুর চাপদুন নাতি ভির্চেস নাতি ইয়ার গ্যাস প্রিন্সিপাল ডিস্ট্রিক্ট সেন্সর্স অফিসার কার্গিল লাক্সি চোকসনা মিমাংসি ফান কেফেয়া
1: আসসালামু আলাইকুম জাকপো আদিত ওয়াকপো ছানি দ্রা বাজার গুনা ফেতিকা আদি স্ট্রং ফরচুকপতি বলতি প্রোগ্রাম গাসকাত জুবিয়াস লখুরে মায়াতি মেজবান সোহেল আখন ইয়ারেন চিক ইয়াতি চুকি বেলা থনিয়া জু মায়া শেখ দিয়ামা জাগত ইয়াদং জামাত সরমাত শুনছে বুসা বুসরিং গা মালসে চিক কানা বলতি প্রোগ্রাম রসনা বিনোদনা ইয়াদং ইয়াদি মালসানি কানাদ মে ছানবিতনা দুঃখ ইনশাল্লাহ দে বনা মালফাব জেকা বাস্তি প্রোগ্রাম গাসকাতলা দত দুঃখ পি ইয়তি আয়ুথের মুজরিন চিক সালামি বাল্টন পো খ্রতম সোশিক জরে গোনল কাসল কুন দিরিং মাইল জে চুবদুন দে বনা জিলহজিল জা সয়ং নিমোর থন গতালা ইয়া ফ্রতম তল জান না জক কুনিনুক মিউনিসি ইবাদত ইলাহিনুক মাসরুফ দুগত ইয়ে না ফেসে সাহ হজ নসিব সংখান কুনলা ইয়া জক কুনিনুক ছান চিমেত নিমে মেত ইয়া জক জির বো খোদা সি ওয়াজিব বিয়াস ফয়ত পি মালসা মালসা নিকা থোনে থোনে দেবনা সুমথন মুদমত থোন মি গ্রাল গ্রাফ কুনবেত দেবনা হজ আদা বিয়াস ফিলজালা খুরি দুনিয়া না আখরাতি তুনগো নিমিনা খুরির গ্যাস গোয়ে কানা স্নিং সুসে চালেত দো মেন বা মাতি ইয়াবাসি জু মসজিদ না খানকা কুনিনুক ছন গিন বেসে ইবাদত ইলাহিনুক মাসরুফ দুগত ইয়ম্বো ইয়ম্বো জক কুন নিমোর থন মনা খুদা ইলা মিনুক হজরত ইব্রাহিম নকশ কদমিকা দ্রুয়ন কোরবানি মিন মোলাসা স্তব স্তব বেত ইয়ো খং হক মে ইলাহি মল্লক হো মে ইলামাত ইন ইনশাআল্লাহ খুরির গ্যাস গোসি নাতি দি ইনসে ইবাদত কুন কবুল বেক গোনল কসল কুন ইনসানিকা ইবাদত নল দানেত ইবাদত দানেত সোবেল বেত নুরুল লাস কুলদানেত ইয়া শেস না তালিম জরবো ইয়ন সবন ইয়ন সিং ইনসান কা গা নল দানে জবন ইনসান সে হাত দুক পনাস হৃদয় সে দুক পনা ইয়া নত সাত না থাকরিং খাট পনা ইয়ন দান মি ইন ইনসান চোক পা সেহাত দুক পো রগোল সেহাত খাট পো মা লে গেনা ছাছা ইন আম্মা সেহাত মেত না ইনসান রগো চিগত জবনা নত ইব্রাসা খাচি না চোকত ইয়নল কাসল কুন দিরিং ইয়ানি মা ইল জে চুবদুল্লা ওয়ার্ল্ড হাইপার ডে হাইপার টেনশন ডে ওয়ার্ল্ড হাইপার টেনশন ডে ইন মনাঙায়া সি ইয়া খাথুস পেকা প্রোগ্রাম ইসমাদো ইয়াক সিনা কড়বে ইন ইউ না ইয়ম্বো ইয়ম্বো দিরিং নাতি সারফাবুল সাহ বঙ্গলা এন সি সি চি এহমিয়াত ইয়ত নাতালা ইউ চির গোসফা ইয়ত নাতালা নাতির গ্যাস্ট্রিক চির গোসফা ইয়ে পেকা দিরিং কড়বেলা নাই স্টুডিয়ান হোক লেফটেন্যান্ট এনো মহম্মদ হুসেন লেকচারার ফিয়াপসে শেখ সৈয়দ খুরি কানা সসপিরে খাই থন চুকি ফ্রালুক বেত ইয়ে কথা থেকে সহমস্ত